চাকরি যেত পাও খসম না যায়, নানক সেবা কাডিয়ে হা যে সেতি খসম সময়।